আজি গ্রহণকে তাসফরে রেডিও আমার ফরটেসি শরিয়ত 4 বটাগ্রাম মেসে চাকর দে দুই চে আসসালামু আলাইকুম মুফতি সাহেব খুব কি দুলি দল দাদি দাসি তাবির দে সি দুলি কে লে পত্র গিনা বারহাল মাতা জপদি মানে পোনশলেমা ক ডোলাই দুলি কিলি নদিগে তাবির চকম দে গবি খদে বারহাল দা খুব দুদা সি লিকে লে জজদি মানে পোনশলেমা আল্লাহ রাব্বুল চেরস খুব তাশ লিকে লিদল লে আল্লাহ রাব্বুল তরিগে তাবির খাও বেহতরিনা রাউ রসিদি জামগা মামাজি পিন নাদার শাহ সিব سلامون علی گلی مونتا و علیکم سلام دین علاوه چه چاس جایز خواهش دی شاید دی اللہ رو زید دی غبرو کی اللہم ربنا تقبل مننا انکا انت السمیع العلیم برحمتک یا رحم الرحیم